শ্রোতা বন্ধু, এবে আসন্তু জাণিবা আজির ইতিহাস সম্পর্কে কিছু সূচনা। 1351 মশিহা আজির দিনরে ফিরোজ শাহ তুগলক দিল্লী সুলতানর সুলতান ভাবে সিংহাসন আরোহণ করেছিল। 1917 মশিহা অগস্ট মাস 25 তারিখে ভারতীয় সেনার ইন্ডিয়ান স্টেশন প্রক্রিয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছিল। ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিরে কার্যরত 7 জন ভারতীয়কে প্রথমথর পাই কিংস কমিশন প্রদান করা যাইছিল। 1977 মশিহা আজির দিনে প্রসিদ্ধ পর্বতারোহী স্যার এডমন্ড হিলারিঙ্ক অসেন টু হিমালয় অভিযান ভারতর হলদিয়া বন্দরর আরম্ভ হয়েছিল। 1975 মশিহা আজির দিনে ভারত পালো বিশ্ব চম্পিয়ন হয়েছিল। 2003 মশিহা অগস্ট মাস 25 তারিখে মুম্বাইর গেটওয়ে অফ ইন্ডিয়া ও মুম্বি দেবী মন্দির নিকটরে কার বোমা বিস্ফোরণের 50 ঊর্ধ্ব লোক মৃত্যুবরণ করেছিলে। 150 অধিক লোক আহত হয়েছিল ঠিক আজির দিনে। 2008 মশিহা আজির দিনে 2008-09 সমস্ত সরকারি বিদ্যালয় ବିଦ୍ୟାର୍ଥୀଙ୍କୁ ବୀମା କରିବା ପାଇଁ ମଧ୍ୟପ୍ରଦେଶ ସରକାରଙ୍କୁ ଅନୁରୋଧ କରିଥିଲା। 2012 ମସିହା ଆଜିର ଦିନରେ ସୌରମଣ୍ଡଳର ବାହାରେ ମହାକାଶରେ ପ୍ରବେଶ କରିଥିବା ପ୍ରଥମ ମାନବକୃତ ମହାକାଶଯାନ ଥିଲା ଭୟେଜର୍ 1। 2013 ମସିହା ଆଜିର ଦିନରେ ପ୍ରଖ୍ୟାତ ଓଡ଼ିଶୀ କଣ୍ଠଶିଳ୍ପୀ ରଘୁନାଥ ପାଣିଗ୍ରାହୀଙ୍କ ପରଲୋକ ହୋଇଥିଲା। 2018 ମସିହା ଆଜିର ଦିନରେ ବା ଅଗଷ୍ଟ ମାସ 25 ତାରିଖରେ ଜାକର୍ତ୍ତା ଏସିଆନ୍ ଗେମ୍ସର ଭାରତରେ ସର୍ଟକୁଟ୍ ଖେଳାଳି ତେଜିନ୍ଦର ପାଲ ସିଂ ତୁର ସ୍ୱର୍ଣ୍ଣ ପଦକ ଜିତିଥିଲେ। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଏଥିରେ ଆଜିର ଇତିହାସ ସମ୍ପର୍କରେ ଆମର କିଛି ସୂଚନା। ତାହେଲେ ଆସନ୍ତୁ ନେଇଯିବା ଗୋଟେ ସଙ୍ଗୀତମୟ ବିରତି।

শ্রোতা বন্ধু, এবে আসন্তু জাণিবা কিছু স্থানীয় খবর উপরে সূচনা। ধর্মগড় পঞ্চায়েত মহাবিদ্যালয়ে আত্মরক্ষা ও ন্যায়িক সচেতনা কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাই। নূয়াপড়া জেলা খড়িয়াল ব্লক চিন্দাগুড়া পঞ্চায়েতের জেলাপাল মধুসূদন দাসক সভাপতিত্বে প্রবাসী শ্রমিক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়ে যাই। প্রবাস রোকিবা সহ গ্রামাঞ্চলের উপলব্ধ রোজগার ও জীবিকা সুযোগর সদুপযোগ নিয়ে সচেতন করা যাই। জুনাগড় সাংবাদিক সংঘ পক্ষের ব্রাহ্মণীগুড়া মহাদেব মন্দির ও শনিদেব মন্দির পরিসরের বৃক্ষরোপণ করা যাই। কলাহান্ডি জেলার অগ্রণী সাংস্কৃতিক সংগঠন মহাবীর সাংস্কৃতিক অনুষ্ঠান বার্ষিক সাধারণ বৈঠক ও নির্বাচন শান্তি শৃঙ্খলার সহ হয়ে যাই। নির্বাচন আধিকারী সন্তোষ পণ্ডা এবং পণ্ডিত মঙ্গুলু মিশ্রঙ্কর তত্ত্বাবধানে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়ে নূতন কর্মকর্তা নাম ঘোষণা করা যাই। কলাহান্ডি জেলা ভবানীপাটনা সহর রাজ্য নিরাপত্তা বিভাগ পক্ষের বিভিন্ন হোটেলে উঠা দোকানী, মিঠা দোকানী ও ডেলিডস দোকান মানকরে চড়াও করা যাইছিলা।

শ্রোতা বন্ধু, এবে আসন্তু জাণিবা পাণিপাগ বিষয়ে কিছু সূচনা। উত্তর উপকূল ওড়িশা আউ তাকু লাগি রহিথিবা অঞ্চলরে হইথিবা লঘুচাপ ক্ষেত্রে বর্তমান গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার বিভিন্ন অঞ্চলরে রয়েছে। আজ ଏହା উত্তর পশ্চিম দিগ আড়কু যাবার সম্ভাবনা রয়েছে। ভুবনেশ্বর আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে সম্বলপুর, কলাহান্ডি, সুন্দরগড় সমেত 17টি জেলায় বিজুলি ঘড়ঘড়ি সহ বর্ষা হয়েপরে। আসন্তা 30 তারিখ পর্যন্ত রাজ্যের বর্ষা লাগি রহব বলে আঞ্চলিক পাণিপাগ বিভাগ তরফর অনুমান করা যাইছে। কলাহান্ডির হাতি নদীর জলস্তর বড়িবার বন্যা পরিস্থিতি দেখা যাইছে। আজ ভবানীপাটনার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস থাকবে, সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। শ্রোতাবন্ধু, সময় তো সরি আসলে, মতো এবে আপনার বিদায় নেওয়া হব। আপনার শুণুলে আমাদের প্রসারিত হওয়া কার্যক্রম খোলা চরকা। আজির উপস্থাপনায় মুলি আপনার প্রিয় উপস্থাপক আলোক। বিধান হওয়ার পূর্বর কই রাখুছি, কার্যক্রম সম্পর্কের মতামত দেওয়া জমার ভুলবে না। আমার ঠিকানা চিঠি পাইছু, মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী ভবানীপাটনা কলাহান্ডি। পিন নম্বরটি হচ্ছে 766-001। আপন আমার হোয়াটসঅ্যাপ জরিয়ে চিঠি পঠাই পারে। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটি হচ্ছে 8895994143। পুনি থরে কই রাখুছি, 8895994143। রহুছি, নমস্কার।

আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান দিন 3:10। চলিত অধিবেশনকে শেষ করা পূর্বে শ্রোতাবন্ধু জাঁ রাখত, আজ তৃতীয় অধিবেশনের আম কেন্দ্রর প্রচারিত হওয়ার কার্যক্রম সম্পর্কের সূচনা। অপরাহ্ন 5টায় শুনবে প্রায়োজিত কার্যক্রম উমঙ্গ। অপরাহ্ন 5:30 রয়েছে যুববাণীর গীতটিয়ে মিতটিয়ে, এতে শুনবে লাইভ ফোন ইন কার্যক্রম। সন্ধ্যা 6:30 লোকগীত ক্রমে কাঠি গীত পরিবেশন করবে মধুরাম গোপাল ও সাথী। সন্ধ্যা 7:25 রয়েছে জেলা হালচাল ক্রমে দেবগড় জেলা সম্পর্কের রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 7:30 রয়েছে প্রায়োজিত কার্যক্রম কিষান বাণী, রিলে করে প্রচার করব আকাশবাণী কটক কেন্দ্রর। রাতে 8টায় দেশবন্ধ।

ঘটি আসু আছি ঘর কলিকাল ঘরকু গোটিয়ে থিবে ঘর যুদ্ধ আসি লাগিযিব ভাই আউ কেহি ন বঞ্চিবে ঘর ঘড়ি

0: নীতি যে কেহি ন মানিলে,
1: নিয়ম নীতি যে কেহি ন মানিলে,
0: সর্বে হেলে একাকার,
1: সর্বে হেলে একাকার,
0: ন মানিলে সন, ন মানিলে বড়,
1: ন মানিলে সন, ন মানিলে বড়,
0: কলিযুগ নারী নর।

0: পাপে জীবে না সহইব অবশ্য
1: পাপে জীবে না সহইবে অবশ্য
0: পুন যেহু অর জীব
1: পুন যেবে অর জীব
0: পাশে পাশে কলি আসু অথি পেলি
1: পাশে পাশে কলি।

0: ডাক যে ঘর ঘড়ি হব,
1: ভৈরব ডাক যে ঘর ঘড়ি হব,
0: ভূমিকম্প মান হব।
2: প্রচার কলু লোকগীত ক্রমে কাঠি গীত পরিবেশন করে শিল্পী মধুরাম গোপাল ও সাথী। আকাশবাণী ভবানীপাটনা আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক এবং পরে পরে আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুছেন সমবেত কণ্ঠে কেতটি দেশ বন্দনা আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর কার্যক্রমের শেষ গীতটি রচনা করেছেন রাজেন্দ্র শেখর মহান্তি।

শ্রোতা বন্ধু, আপনার শুণুলে শিল্পী ভীমসেন যোশীঙ্ কণ্ঠর কতোটি হিন্দি ভক্তিগীত আকাশবাণী ভবানীপাটনা। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুছেন অনুরোধের হিন্দি কথাচিত্র গীত কার্যক্রম কার্যক্রমর পরবর্তী গীতটি নেইছু হম সাথ সাথে হ্যাঁ কথাচিত্রর কণ্ঠদান করছেন হরিহরণ ঘনশ্যাম বাসবানী ও প্রতিমা গীত রচনা রবীন্দ্র রাওয়াল এবং সঙ্গীত সংযোজনা রাম লক্ষণ এই গীতটি শুণবা অনুরোধ করছেন জ্যোতির্ময় বাবু এবং শিবম খড়িয়াল নুয়াপড়া জেলার।